0: क्लास तुम कुफा भी
1: निवलों तिन्ना दिया तेंगने नाफन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्रा ना कर विदन प्यान नगा फक प्रेस ना कर तब नन पे प्यान नना नी रज्जा बिलेंगे दफनांडो तेंगा मंगत कम स्टडियन रेफ तुम दफन जकांगंबुन बाई ताई इचिंजन मदीन के ते हम थना गा फर्त मान फुट ने तेंगे तक स्टडियन मा माफ जन Nemni fatan rani kangun tanang jamar chenasa zani tengai
2: yani zavatra nanga markro zani temni fitrangy ty zany misy karazany ro zany ni avy ty amin'ny fitondrana sy avy ty amin'ny vahoaka ni hitako avy ty amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana ny nosy zany mo tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanana zany amin'ny vahoaka zany afa tsy mifandanja amin'ny vidim-piainana zany ny entimanana hoe mifehiny zany mitotongana ny vidim-piainana malagasy
3: Inor ny andrasanao amin'ny mpitondra magnaraka tsentsika hoe nazovy nazovy tondra amin'ny tango teny efatra amby roapolo sy roa arivo ina andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya na te moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimy tango fa ny fantanegna anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera nikoraniky teo ny zavatra andrasako amin'ny mpitondra magnaraka zany nazovy tondra na mbola le mpitondra mperinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andrasako dia ny le olo itondra io zany ampagnaradalagna ny ampiatra ny lalàgna satria a zany tegna olagna antsika am'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandrosony gasy io zany ny bazin-draha jiaby zany fagnarahan-dalàgna
0: Sauta tumbukula, sauta tumbukvavi.

0: निकोलस तुम कुफा भी
1: यू जानी हम कुन फैता कुन लीजा फुंबा फेटा ना म्याट दाउल लीज छोटा हम तीतों तीने निशुं फा फारत छोटा हम सेवा चाम से निश फोन हम फा फारत फैजन फा उला उला ना वनातन चिरा मामिची वा फासरेसा का फा फारत असन रेसा का चुफान डी पली वना नहीं फतो के फा मसाजो न्यूल लीने फा म्यार्चो न्यूल ला म्याफ न्यूल ला दे चितान सिया तो साई नी तो कोई उला ना Fugatin Chifandiana and Chir Taulzan.
2: You am the Saka insecurity, so Rote took on Missum Red, Potom Reda, Ratapa Kinte, Lassam Rungatan and Fanti Paleman, Mu Matungana, Stapagum, Le Fater and Le Futrafrasa, the Tatan Neuron, the Ta Minzera, Sasan Tapakan Phil, Minzera and Poto, Yoto Trenya, Mazona Zombar. Kamana rarotra mitsy izy moa rehefa amin'izay resaka maizina izay amin'ny andro arivarivako fotoana ahafahany manararotra an'izay mihitsy izay zavatra izay
3: tena sahirana mihitsy aloha ny vahoaka amin'ilay fahatapahan-jiry tena mijaly mihitsy ny vahoaka amin'ilay fahatapahan-jiry satria ao daholo izany ny herin'ny zavatra rehetra hiainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'ilay resaka le ministra vaovao aloha izany dia tena tsy hitako moa izany izay volazaina amin'ilay izy fa ohatra ny izy dia misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany dia tena fijaliana be mahitsy raha vola jiry mihitsy zany ny tsisy dia efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny hoelafiny a eo amin'ny fatapahan-jiro matetika io matoana niova zany ny niovan'ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programma anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany dia mihitsy manantena fa mety hiatsara ihany angamba matoana apetraka io zany dia mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay dia hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: Sauta tumbukula, sauta tumbukuvavi.

0: पास तुम कुफा भी
1: हमको मनु का ना तुकन वे अथो मार पेम सारा सारा जान ले रान ते मिला तो बेचा का लेती हो ते पा मिसी सकी में तुका ठान जान ले रान बची चाले ले पाओ ना ते वे अंधुआ फाना रूफा नी संभूला ना जी अच्छा बनी यो जीरे अंको आ रावोट सो मिस पोतोरे री तुकुं बा पोतोरे जाम मजाका जीर मार मार मसापचा पाना
2: raha namiko manokana zao a ny vahaolana hoe mety mifandraika amin'izay de hoe mety ny famoronana fotozavitsasany hoe mahakasika ny rano zao ohatra resaka barazy ny jiro ohatraohatra zany ay raha ohatra zao raha mahakasika ny jiro zao de zay tenenina zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao ny mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany evatra ny evavojanahary mihitsy koefa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nonae mila soloana ny teo anjiramamba efatrale efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy de lefa enjany e nefa ny vidinjiro tsy miena zany fanatsaran'ny kalitao ampiasainy zany e mba tsaratsara ny amin'ny mpanjifa
4: olo pirenenaa be dibe na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra ngamba de manaraka zany financiena angamba ny jirama financiena bebe kokoa ie tena reny mihitsy ny ary ny important be amin'le resaka sécurité ohatra ny mody arivo ianao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety ho tsy haiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana
0: saotra tomboko lahy saotra tomboko vavy.